0: তো দিগদারি খান যদি না চাইছে কইলে গ্লোবাল ডেভেলপমেন্ট গেইনতে উল্টা করে দিব আর বেশি মানুষ গরিবীতে যাই যাব। শ্রীমোদী তো ইন্ডিয়া লাগা গ্লোবাল রোলতে উঠি থাকা কইছে, তাতে কইছে কি এই দেশ তো হলে 21st century বেশি সুবিধা লাগা জায়গা আছে, যোন টেকনোলজি আর মানুষ লাগা ভ্যালুস পড়া করে আছে।
1: 21वीं सदी का भारत अवसरों की भूमि है। भारत टेक्नोलॉजी ड्रिवन भी है और ह्यूमैनिटी ड्रिवन भी है। भारत जितना एंशियंट है उतना ही मॉडर्न बन रहा है। इसलिए ये समय भारत में आपके पुरखों के गांव से जुड़ने का भी है और विकसित भारत की जर्नी में भागीदारी का भी है।
0: ইটোৰ পিছতে প্ৰাইম মিনিষ্টাৰ মোদীটো নেডাৰলেণ্ড লাগা ৰাজা উইলিয়াম এলেকজেণ্ডাৰ আৰু ৰাণী মেক্সিমাকে লগ কৰিছে। শ্ৰীমোদীকে লাইডেন ইউনিভাৰ্চিটি লগা অথৰিটিজ কাম পৰা হিষ্টৰিক 11th century কলা কবৰটো প্ৰেজেণ্ট কৰিছে। নেডাৰলেণ্ড লগা ভিজিট শেষ কৰাৰ পিছতে শ্ৰীমোদীটো ছুইডেনে আজি যাব তাই লগা 5টা নেশ্যনটোৰ লগা ভাগতে। একটা ডাঙর এন্টি ড্রাগস অপারেশন দিয়ে ড্রাগ ডিসপোজাল কমিউনিটি ফর স্টেট লেভেল পুলিশ স্টেশন PHQ নাগাল্যান্ড পড়া নার্কোটিক ড্রাগস আর সাইকোট্রপিক সাবস্টেন্স NDPS দূরিকিনা থাকা যোন 36 crore 57 lakhs টাকা লাগা রকমটি হইলে যাকালি ডেস্ট্রয় করে দিছে। সুপ্রিন্টেন্ডেন্ট অফ পুলিশ NNP পলিচার্লা রামানিয়া পড়া কইছে কি মিলাই কিনা 24 NDPS কেস টু কোহিমা ডাম্পিং সাইট মেরামতে ডিসপোজ করে দিছে। তাতে হেরোইন 8 kg, ওপিয়াম 31 kg, গাঞ্জা 370 kg আর আলাক বন করা সাবস্টেন্সেস রামাডল আর নাইট্রোজেন বেস মেটেরিয়াল খান আছে। ডিসপোজাল টু হইলে করেছে কোর্ট লাগা অ্যাপ্রুভাল, ফিজিক্যাল ভেরিফিকেশন আর সব প্রসিজার আর লজিস্টিক্স খান করা পিছিয়ে। ডিস্ট্রাকশন লাগা কাম দে সিনিয়র পুলিশ অফিসিয়াল ম্যাজিস্ট্রেট আর কৃপা ফাউন্ডেশন কোহিমা লাগা রিপ্রেজেন্টেটিভ খান লাগা সামনেই দেখ করেছে। কোহিমা লাগা ডিপুটি কমিশনার বি হিনক পুচেম পড়া অর্ডার একটা ইস্যু করে দিয়েছে। তাতে ভারী গাড়ি 10 চাকা আর ইটু উপর খান কে কোহিমা মাও সেকশন ন্যাশনাল হাইওয়ে টু তে পোলাদু রোখাই দিছে। কমজোর ব্রিজেস খান লাগা সেফটি কনসার্ন কারণে অর্ডার টু হইলে NHIDCL রিজিনাল অফিস কোহিমা আর PMU জখামাপুর রিপোর্ট করা পিছিয়ে করেছে। হাইওয়েতে বেশি ব্রিজেস খান লাগা হালাত সাইকিনা স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট লাগা পিছিয়ে বেশি ব্রিজেস তো কমজোর পাইছে আর পাবলিক সেফটি কারণে সুরক্ষিত নহয়। রিস্ট্রিকশন টু হইলে কালি May 18 পড়া শুরু করব আর ইনিকা হে থাকিব নোটিস না হাতক অদতে খবরদার টু কইছে কি কথা না মানিয়া খানকে লিগাল অ্যাকশন লব রেলেভেন্ট ল লাগা নিচিরে। ডিসি পড়া NHIDCL অথরিটিকে জলদি রিপেয়ার আর রেস্টোরেশন কাম করবলে কইছে, পাবলিক সেফটি টু দিবলে আর হাইওয়েতে আসানি পড়া বিড়াবলে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE টু ইটু সাল 1st July পড়া লই কিনা 3টা ভাষা তো কম্পালসরি করে দিছে স্টুডেন্টস খান কারণে Class 9 পড়া লই কিনা। বোর্ড টু কইছে কি 3টা ভাষা মাজতে 2টাটু হইলে নেটিভ ইন্ডিয়ান ভাষা হবলে লাগে, যোন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 আর ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন 2023 জুড়ি আছে। CBSE পড়া জনাইছে কি 3rd language R3 কারণে Class 10 একু বোর্ড এক্সামিনেশন না থাকিব আর R3 লাগা এসেসমেন্টটু হইলে স্কুল বেস আর ইন্টারনাল পড়া সাব। বোর্ড কইছে কি স্টুডেন্টস খান লাগা R3 পারফরমেন্সটু হইলে CBSE সার্টিফিকেটে দেখাই দিব। নাগাল্যান্ড স্টেট লিগাল সার্ভিস অথরিটি টু পেরেন্ট ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আর ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন লগ মিলি কিনা মিনি লিগাল ক্যাম্প সার্ভিস টু যাকালি পেরেন্টে জরকার করেছে। প্রোগ্রামটু হইলে লিগাল অ্যাওয়ারনেস টু উঠাবলে লাগা মঞ্জিল পড়া করেছে আর অ্যাক্সেস টু অল জাস্টিস লাগা ভিজন টু মজবুত করবলে করেছে। তাতে কমিউনিটি আউটরিচ আর পাবলিক এঙ্গেজমেন্ট লই কিনা পেরেন্ট লাগা ডিপুটি কমিশনার হাইজু মেরু লাগা কথাতে তাই পড়া এডমিনিস্ট্রেশন আর লিগাল ইনস্টিটিউশন লাগা মাজতে মিল মিলাপ থাকিবলে কইছে পাবলিক ওয়েলফেয়ার আর অ্যাওয়ারনেস কারণে। তাই পড়া লিগাল সাপোর্টটু ইকোনমিক্যালি আর এডুকেশনালিতে দিবলে লাগা জরুরি অপর কইছে। কেম পড়া জুডিশিয়াল অফিসার্স ডিস্ট্রিক্ট অফিসিয়ালস লিগাল প্র্যাকটিশনার আর এডুকেশনাল ইনস্টিটিউশন লগ মিলিবলে করে দিছে। ইটুর লই কিনা আজি ফুজুর লাগা খবর ইমানতে শেষ করে আছে। শুনি থাকিবি সাম লাগা খবর 7:10 আনি দিব। শুনি থাকিয়া সবকে ভাল দিন হবি।

আছে নলার আচা নু তারুক দাঙা থা কচি আগাছকো ফলার তালে ইসা নাই উনুক মিম ছে থমলংজাং দাং পুশিয়া সনু উনুকি ইবা থমলংজাং খাঙা মি তালি চা সুশি নেটেরিয়া খিনার আনৌ চিকি বুব উনুক তাকম লিয়াও দাং উনুক নম কুদাকর শি সাছে আগজাং আসে থানলা দচিরাবা উদম উনুক মলংজাং নো ফিলম তক চংমা নলার আচা উনুক থমো আছং ওদাক ছনু ননম তেনং সাং আছে নাই নোয়া তাঙা সুশি আন তালি পেন তাঙাম শিয়ংমা ইবা তকলম তেমপাং অনুক থাংমা বান দাছকা সিনশালি দাং নাই অনু আচক নকলিয়াং তানাবন ইবা সিনং আকিরছ নাই উনুক দম আরি শিমো আচংমা দা সারাস্তমের সাকি পুবা নাই কোদাম লংয়া মাজি দাং সাং আমেন।

কোর্ট হিসাবতে পেপার ফ্লেক্স খান ন্যাশনাল কালচারেল আর স্পোর্টস মানা সময়তে পারিব হইলেবি এই খানতে মাটিতে নাফিলাব লাগে আর ন্যাশনাল ফ্লেগকে মান দেখাই কিনা ঠিক নিয়ম পড়া ফেলাব লাগে সব ডিপার্টমেন্ট লাগা হেড খানকে মাস অ্যাওয়ারনেস প্রোগ্রাম রাখি বলে জানাইছি আর ন্যাশনাল ফ্লেগকে ঠিক জানাবলে চলাবলে নিয়ম লাগা ইলেকট্রনিক আর প্রিন্ট মিডিয়া এডভার্টাইজমেন্ট পড়া জানাই দিবলে কইছে কোহিমা ডিস্ট্রিক্ট ভিতরতে সব এডমিনিস্ট্রেটিভ অফিসার্স খানকে মিলি কিনা মদত করবলে আর এই স্টেটিটরি জানকারী তো খান্ডে কথা মানি বলে খবরদার করেছে সরকার পাড়া কইছে কি সিবিএসই ক্লাস টুয়েলভ এক্সামিনেশনতে অন স্ক্রিন মার্কিং ও এস এম সিস্টেম পাড়া ইভ্যালুয়েশন কামতে ট্রান্সপারেন্সি আর অবজেক্টিভিটি বড়াই দিছে নিউ দিল্লিতে আজিদিন সিবিএসই পাড়া ডিক্লেয়ার করা ক্লাস টুয়েলভ রিজাল্টস ওপর চিন্তা করে জানাই কিনা সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন পাড়া স্কুল এডুকেশন এন্ড লিটারেসি সঞ্জয় কুমার পাড়া কৈছে কি স্টুডেন্টস খান পাড়া মার্কিং আর পাস পার্সেন্টেজ কমতি হওয়া দেখি পাইছে তাই কৈছে কি স্টুডেন্টস খান লাগা ভাল নিমিত্তে সবচেয়ে দরকারি রাখি আছে আর কৈছে কি যুন বাচ্চাবি তাই ভাবনা করে হিসাব পাড়া কমতি মার্কস নাপাব লাগে শ্রী কুমার পাড়া কৈছে কি ও এস এম তো একটা নতুন সিস্টেম নয় আর এই তো 2014 সময় ইন্ট্রোডিউস করেছে আর এই তো কিছুমান ইউনিভার্সিটিস আর ইন্টারন্যাশনাল বোর্ডস খান পাড়া চলাইছে শ্রী কুমার পাড়া কৈছে কি পয়লা সময় আনসারশিটস খান তো ঠিক রিজনাল অফিসার্স খানতে সাই থাকিছে হইলেবি এই ও এস এম লাগা নতুন সিস্টেম পাড়া ইভ্যালুয়েশন তো জিওগ্রাফিক্যাল বাউন্ডারিস পাড়া বি দূর লই যাইছে এই আকাশবাণী কোহিমা পাড়া আপনি খবর দিয়ে আছে তাজা খবর কারণে আমি খান লাগা এক্স হ্যান্ডেলস এ আই আর নিউজ এলার্ট আর এ আই আর আন্ডারস্কোর কোহিমাতে ফলো করবি আপনি খান এই খবর তো নিউজ অন এয়ার এপ আর ইউটিউব চ্যানেল এ আই আর নিউজ কোহিমাতে বি শুনব পারিব ওয়েলকাম ব্যাক আপনি খান সাম লাগা খবর শুনে আছে মিনিষ্টার অফ রোড এন্ড ব্রিজেস জি কাইতো আই এ পড়া কমিউনিটি গ্রোথ আর উন্নতি নিমিত্তে মজবুত কাস্টমারি সহকারী আর সোশ্যাল রিফর্মস থাকবলে মাতিছে জেনেবততে যাকালে সুমি কুখামি সহ জেনেরাল কনফারেন্সে বাদ করে কিনা মিনিষ্টার পাড়া কৈছে মিনিষ্টার পাড়া বস্তি চিফটেন্স খানকে আন্ডারগ্রাউন্ড গ্রুপস খান লগত মিলি বলে খিলাফ খাপাটার করেছে কেলে কেলে এই পাড়া লিডারশিপ আর সরকারিতে দিকদার আনে আর্টিকল 371A আর নাগাল্যান্ড ভিলেজ এন্ড ট্রাইবাল কাউন্সিল একটে রেফার করে কিনা তাই পাড়া বস্তি লিডারশিপ বডিস খানকে মিলি কিনা থাকবলে আর ইলেকটোরাল করপশন তো ঠিক বানাবলে মিলি কিনা মেহনত করবলে ওপর মাতিছে তাই পাড়া আহি কিনা থাকিয়া ট্রাইবাল লিডার্স লেজিসলেটার্স বস্তি চিফটেন্স আর কমিউনিটি মেম্বার্স খান সবকে কনস্ট্রাকটিভ প্র্যাকটিস করবলে আর মানু খান লাগা আলাগ থাকিয়া আইডেন্টিটি তো বাঁচাই কিনা রাখবলে অনুরোধ করেছে গাড়ি খানতে রিলিজিয়াস সিম্বলস আর স্টিকার্স খান বান করিয়া মামলা ওপর বাদ করে কিনা শ্রী আইয়ে পড়া এনেকা সিম্বলস খান পড়া আইডেন্টিটি আর সোশ্যাল সার্ভিস তো দেখাই করে কিনা চার্জেস আর এনজিওস খান লাগা হিসা ওপর ডিফেন্ড করেছে এমএলএ এন্ড এডভাইজার ওয়াটার রিসোর্সেস টংপাং অজকম পাড়া যা কালি ডিমাপুরে তিয়ালা ইমচিন পাড়া আউ ডালেক্টে লিখিয়া সামানির থি সিন্ধি চুবা লাগা একটা বায়োগ্রাফি লঞ্চ করেছে লেট থি সিন্ধি চুবাতো নাগাল্যান্ড টিকেট লাগা ইউনাইটেড ফ্রন্ট পাড়া 1969 সময় ইসিমিয়ং কনস্টিটুয়েন্সি পাড়া নাগাল্যান্ড লেজিসলেটিভ এসেম্বলিতে এলেক্ট হয়েছে তাই পাড়া 10টা এসেম্বলি ইলেকশনস কন্টেস্ট করেছে আর 7 বার জিতিছে ইভেন্টে বাদ করে কিনা এডভাইজার পাড়া শ্রী সিন্ধি চুবাকে একটা ভিশনারি লিডার আর ফাদারলি ফিগার এনেকা মাতিছে যুন লাগা জ্ঞান মরম আর মন দিয়া কাম পাড়া তাই লাগা মানু খানকে দিকদারি সময় আগে লই যাইছে তাই কৈছে কি শ্রী সিন্ধি চুবা লাগা জীবান পাড়া আহিয়া জেনারেশন খানকে তাই লাগা লেগেসি পাড়া ইন্সপিরেশন উঠাবলে অপর আর একটা আগে বরিয়া সোসাইটি নিমিত্তে কাম করব কারণে কই কিনা তাকত ক্যারেক্টার মেহনত করিয়া আর সেলফলেস সার্ভিস তো দেখাইছে অল কমার্শিয়াল ভেহিকল এসোসিয়েশন এ সিভি এ ওখাতে এসোসিয়েট পাস্টার ডাব্লিউ টি বি সি জোরানথাং হুমচো পাড়া আজিদিন মেম্বার্স খানকে মন দিবলে আর ঈশ্বরকে আগে রাখবলে কই কিনা ভিডিবি হলটে তাই খান লাগা 12th ফাউন্ডেশন ডে খুশি মানাইছে ফাউন্ডিং মেম্বার রেনবমো হুমচো পাড়া ওয়ান গভর্নমেন্ট ওয়ান টেক্স তো এসোসিয়েশন লাগা মিশন ওপর জানাই কিনা হাউস পাড়া ড্রাগ ফ্রি ওখা ক্যাম্পেইনতে মদত করবলে রিজলভ করেছে পয়লা নন লোকাল ভেহিকল ওনারশিপ ওপর রেজলিউশন পাকা করেছে আর সাইমন ইজনকে এ সিভি এ ওখা ডিস্ট্রিক্ট লাগা জয়েন্ট সেক্রেটারি এনেকা এপয়েন্ট করেছে খবর সৃষ্টি আরও পর হেডলাইন জানাই আছে ইউনিয়ন হোম মিনিষ্টার অমিত শাহ পাড়া এ আই আর ডিপ টেক তো আহিয়া ইকনমি লাগা দরকারি পিলার্স এনেকা